tu te tha lo tiu jie ya ma o da tha liu ve tia na ti ye hat ya nye ya lo แต่อย่างหูอย่ามาดอเปียวเดียวจิววิทยาตอนหน้าผ่าใจนับเปล่าโอ้โหหงโอจ่ายามอีลาหูเวลุนแห่งอ้อ